ওঘ্রে পিতর উঠ পোহ কো দরেও আজ্ঞা মে ভুখ সোই কর সুখ সোগ হরখ নেই জানেও।